0: This program is available on demand for free on MeWatch.
1: Across Asia, the demand for power is rising fast, and the transition to clean energy is already underway.
2: Peran panas bumi di Indonesia dalam rangka pelaksanaan transisi energi itu sangat penting.
3: Developing offshore wind is really a no-brainer option for Taiwan.
1: But on the ground, the transition is far from simple.
4: 你盖了风电之后，它这样水流也不同，鱼当然不会再来啊。
5: Grid stability is a major challenge in India nowadays.
1: As countries push forward, communities are weighing the costs to livelihoods, to environments, and to the future. Power to the People, also available on demand at cna.asia.
6: I'm shudhu jol dekhi, shudhu jol. Amar jemone ache sob dube jabe.
7: জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকাও ধ্বংসের দ্বার। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তু হচ্ছে।
6: সময় এসেছে, আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা বাঁচতে শুরু করেছে।
8: Blackwater, Sunday on CNA. Recognized among the world's best, CNA takes home 22 awards at the World Media Festivals 2026.

0: See Australia from the eyes of a local. Where local insights turn into lasting memories. Tour Australia differently.
1: This program is available on demand for free on MeWatch.
2: I'm going to draw the key. Should the jol. Amar jamone ache sob dibe jabe.
3: আপনারা জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সঙ্গে এবং বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকাও ধ্বংসের দ্বার। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
2: সময় এসেছে, আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা বাঁচতে শুরু করেছে।
4: Blackwater, Sunday on CNA. CNA wins at the Winifra Digital Media Awards Asia 2026.
5: Plot of land which the region of Johor currently owns.
6: What is causing all this anxiety?
7: What I'm hearing from kids a lot more these days is they are giving themselves the pressure.
4: Journalism you can trust. CNA. CNA wins big at the New York Festivals 2026 with an outstanding haul of 16 awards, including 11 gold, 2 silver and 3 bronze. Recognised on the global stage for trusted news, excellence in journalism and compelling documentaries. CNA, understand Asia.

0: জল দেখি শুধু জল, আমার যা মনে আছে সব ডুবে যাবে।
1: জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সময় এবং বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকাও ধ্বংসের কারণ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তুকে হারাচ্ছে।
0: সময় এসেছে, আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা বাঁচতে শুরু করেছে।
2: Blackwater, Sunday on CNA.
3: The biggest sporting event in the world is back, bigger than ever. MediaCorp brings you the FIFA World Cup 2026 action. It's not too late to get in on the FIFA World Cup 2026 action. Subscribe now at $118. Catch a total of 104 matches from Canada, USA and Mexico, live on any device, or catch the latest highlights and matches on demand. Get your FIFA World Cup 2026 action on MeWatch. No contract, no installation, with instant activation.
4: Sensational goal!
3: Subscribe now and catch your favorite teams battle it out for the coveted trophy. Go to mewatch.sg/FIFA World Cup for more details.
5: AI is changing the rules of business. The question is, who is keeping up? And what does it take to make it work? Shaping Tomorrow, an AI story.